0: আরে রেঞ্চে
1: আমাকে দুলিরি মো
0: আরে কোন ট্রান্সফর্ম মাইখনে বলে খতগা থন রাতা না থাকর তো ইওরা মাস মাছে কা সাখা না ওয়া ইয়া
1: আমা আমা তা সো সো সো ওলে চুই রে কোন ট্রান্সফর্ম মাইখনে তা জি নিয়া কুয়া ইয়া তা চামাস গরিয়া
0: আ আরে কোন ট্রান্সফর্ম মাইখন তা সাগজি জিগেরা দাও নাটা মর গাঙ্গো নিগারা তেজ কি সুমতে চিখচিজ গ সাথায়া